0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরক নেবে হুসি বেলুন সালে সফরেশ নবা মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জুভেন্টুডি মেহে সাইডে মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং ন ফ আপয়ু বা ডেজেন ভলিমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওস না আতো কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিস ও সিতো সাউন্ড ও কন্ডি সাউন্ড কা আম্বিয়েন্টে পবুনি নিয়ান মাবি ইতা প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পবু ইরা নে নেবে মাক দুরান্তে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং ইয়া ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউ বা ডিসেম্বলমেন্ট নি হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিটাতে না সাউনে প্রেসিজে ডিসেম্বলমেন্ট ডিসেম্বলমেন্ট নি মক মডার্নিজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আতু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা হাউনে বেলুন দে হানো না কাতাক সিএনসে এমএল মার্সিস্তা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মা গ্লাডিয়াক সিএনসে ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাটে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্ম আইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মরিস মাই আগোর হাউ জারোপা মোস ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি ইডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইডা তাম্বানে মাক কন্ট্রিবিউশন দে বা ডিসএমবলমেন্ট বা জবেন টু ডি দে ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে দে কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্ম ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাদে ডাল ওয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিটি নে রিয়ালিটি ইডানি হাসোরুনে রিয়ালিটি হাসোর মানে সেন সাইডা রিয়ালিটি ইডানে বে মাক নি সিনতি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মাবে নি সে হাতেতে কা তাক আই এম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জোভিন টুডি দে উলু সিরা ফোতি সের নে তেমা হুসি দেওয়ান সোলদার ইসা সিরা তেতে দেন দিয়া ক্লিউ লাকম তিতলু ডুকে লাকম পাত্রিয়া সে জোভিন টুডি দা আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জোভিন টুডি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যেতেন কনসিয়েন্টে বা রেলে দাদে যেতেন গে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানে সান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা জতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডে রিয়ালিটি তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুরি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কোলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতানে জোভেন তুরি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাই বে ইতা ফিয়ার বা মুডানসা ডিয়ালিতি গানে সে ফর্মা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বানা সাং নো ফো আপয়ু বা দেজেন ভলিমেন্টু
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কোন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউন্ডে নেবে মাক ডিয়াক হডি বেলা কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হডি বেলা গারান্টে নো মো সো আপয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক নো সুসিদারে রিকু নো সুসিদারে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আদেকুয়াডা no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya saudi nebe maka dia no mosi educación nebe mak dia italaya conhecimento nebe mak dia maka ita se labela ia capacidade atu contribui ba nasam honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hori harau sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo kaita hanan sociedade nebe mak la classe para tu bela garante povo hototo lidiu com ba jovem a tu bela ia conhecimento nebe makadia no ia saúde nebe makadia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe makadia no bela contribui ba desenvolvimento nacional niku dalang ida nebe makatuluta ba classe mak tem que aprende teoria marxismo tama teoria marxismo orienta ita lidiu ba jovem sira Oinsa ia hanu inda nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tamba saida, tamba realidade moris povo nida agora, nakonu ho sociedade de classe ia nebe sira sai dominante ba ia máquina de produção, no mos ia fatin hotu-hotu tanto ia carreira, no itala ia possibilidade ida para tu bel harahun sociedade capitalismo. Honune, uniku dalang atua Harahan sociedade capitalismo mak tem que aprender teoria marxismo no dar arma ba mudança. Tuir hane hare katak ou tuir hane perspectiva kono ba assunto irane depende ba tene espíritu da luta. Tamba si espíritu irane mak to orienta ita li husi kondisan objetiva nebe mak ita rasik pesquisa, ita rasik kalau analisa, li husi irane mak haturi tene espíritu da luta o insa atu bele sai hanesan matan, tilum, ibum, ba, itenia povo oprimido sira.
0: Ok, Diego Malocovintes, antes itaba continuatan itenia programa, usibelun seles se ofrece ta música ida, firmai. Enjoy the music.

0: কোনো বাসন্তু জুবেন্তুডি, সেটা করলে কোনো বাসন্তু জুবেন্তুডি সিগনিফিকে কথা কিতা তু বুকা হাতে নে কোনো বা আসন্তু কা নেসেসিডারে ইম্পর্টান্তে, নেসেসিডারে বাজিকা ও নেসেসিডারে নেবে মাকা জুবেন্তুডি সিডা প্রেসিজা পারা তু বেলে হেতান নে মাকা লিহুসি ইতানে সেক্রেটারিয়াডু কথা আতু ক্রিয়া পলিটিকা desemprego ba ema hirak nebe mak desemprego honune ha menos numero desemprego ihana saun Timor Leste. Obrigado.
1: Okay, Diak Maloko Vintes, antes ita ba continua tang itania programa, husi belun sele se ofrece tang musika ida turmai. Enjoy the music.